0: গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং
1: বেটা
2: ইয়েস পাপা
1: বরখোরদার
0: ইয়েস ড্যাডি
1: আপনি ভাষা মে বলো
0: আরে হ্যাঁ হ্যাঁ